0: डांस नहीं करना, वो जाके अपनी भैंस चराए।
1: रेडियो SBS लुस्टर ये via de website www.radiosbs.nl. Het volgende liedje in het programma Gitan Kelleher is gezongen door Lata Mangeshkar en Mohammed Rafi. Komt uit de film Dil Tera Diwana en het is Mujhe Kitna Pyar Hai Tumse, Apne Hi Dil Se Poochho Tum, Jise Dil Diya Hai Wo Tum Ho, Meri Zindagi Tumhari Hai.